राम जी हम सब के सेवा करे। अलेन दोर अलेन आल द लेटर, दोर अलेन आल द लेटर रा फॉर राम uit te spreken verdwijnt de bergen van zonde. Alleen het letter ra van raam uit te spreken verdwijnt de berg van zonden. Tomere dosto lekar to dekho, raam naam, raam ka naam lekar to dekho.

Music formacji Dile Nadan. जिंदगी कभी मुश्किल तो कभी आसान होता है ना, कभी उफ तो कभी वाह होता है। ना बदलो कभी अपने स्माइल, ना कभी बदलो अपना स्माइल, क्योंकि इससे हर मुश्किल आसान होता है। Probeer af en toe stiekem te glimlachen. Laat de verdedigingsmechanismen van je hart varen. Je leven zal opbloeien. Neem de tijd voor jezelf. Echt, neem de tijd voor uzelf. Het leven is soms moeilijk, soms makkelijk. Soms is het oei en soms is het geweldig. Verander nooit je glimlach, want die maakt elke mogelijkheid draaglijker.

10 मिनट बाकी है, 10 मिनट बाकी है, और 10 मिनट बाकी है, 10 बजने में 10 तो कब के बज गया है, 10 मिनट बाकी है 12 बजने में। मेरे प्यारे सुनने वालों, शनिवार का प्रोग्राम आपके लिए पेश हो रहा है। एक्सप्लोसिव बाय यूवेलियर फॉर ओरसाक मेट कोबरा एंड फ्लैश एंड ब्रांड बार फ्लुइस्ट ऑफ देन हाग के समाचार। Twee flessen met brandbare vloeistof en een cobra. Daarmee heeft een man een explosie veroorzaakt bij een juwelierzaak in Den Haag. Oye, sub camerabeelden met vastleggen karrelen. Op de camerabeelden is te zien hoe hij het explosief vanaf zijn fatbike aansteekt en neerzet. Het doelwit van de explosie is juwelier Diva Gold aan de Dierensalon in Den Haag.

0: Harry Kam Kilié in 2047.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
5: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
4: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
7: U luistert naar Hindustani Radio,
8: Radio Vahon,
9: Digitaal Radio, Internet VahonFM.nl.
10: Ahankar saatve aasmaan par pahuncha hota hai, tab ja karke kisi ki maa ko gaali dene ki himmat aati hai bhai. Aaj mujhe dukh ke saath kehna pad raha hai.
11: इंसान घर बदलता है, लिबास बदलता है, रिश्ते बदलता है, दोस्त बदलता है, लेकिन फिर भी परेशान रहता है, क्योंकि वो खुद को नहीं बदलता।
12: आदमी बड़ा विचित्र है, हम पूछोगे नहीं, पर हम बता ही देते हैं, हमें पता है तुम मानोगे नहीं, खुजली चल रही होगी, चलो, खुजली चल रही तो उत्तर सुनो, लीचड़ कौन? जो आदमी तुम्हारे सामने किसी दूसरे की बुराई करे और उसे मजा आए, समझ जाना ये लीचड़ है। क्योंकि जो तुम्हारे सामने दूसरे की बुराई कर रहा पक्का है वो दूसरे के सामने तुम्हारी बुराई करेगा और देवरानी जिठानियों में एक आदेश होती है ऐसी जब भी बैठक लगती है एक ना एक सहेली या पड़ोसन होती है ऐसी फलानी ऐसी है वो ऐसी है वो ऐसी है समझ जाना जब ये दूसरे के पास बैठती होगी तो तुम्हारे बारे में कहती होगी इसलिए दो लोगों से सावधान रहो किससे कीचड़ से और लीचर्स
13: मैं ऐसे तीन लोगों की कभी इज्जत नहीं कर सकता नंबर एक जो खुद बदतमीजी से बात करते हैं और फिर उम्मीद रखते हैं कि मैं उनकी इज्जत करूं नंबर दो जो सच्चाई जाने बिना सिर्फ एक तरफ की बात सुनकर दूसरे को गलत ठहरा देते हैं नंबर तीन जो खुद गलत होते हुए भी

0: आंखों में आंसू और दिल में दर्द रोया, हंसने वालों को क्या पता, हंसने वालों को क्या पता रोने वाला जो है किस कदर रोया। तेरी तन्हाई का आलम वही जान सकता है, हाँ हाँ तेरी तन्हाई के आलम वही जान सकता है जिसने जिंदगी में किसी को पाने से पहले खो दिया। हमारे प्रिय साथियों फाहुन रेडियो के प्रोग्राम आप सुन रहे, मैं आपका सेवक श्याम पूरन भी आपके साथ जो दे रहा हूँ, यही सोचते हुए कि जिन अंदाज में ये कार्यक्रम मैं आपके लिए प्रस्तुत कर रहा हूँ आपको पसंद आता हुआ होगा, इसमें आपको कुछ परिवर्तन जो लगता है कि आप लाना है तो यू ही हमेशा आप बतला सकते हो हमारे प्रिय मित्रों।
1: वाहुन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेट कांतोर आनंद राम सूद वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एन गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हिएरोंडर फालन बर्गरलिक रेक्ट ऑफ्टरवेल सिविले ज़ाके बेस्टुर्सरेक्ट एन स्ट्राफरेक्ट पर्सोनन एन फामिलीरेक्ट ज़ोअल्स एक्सस्केडिंग अलिमेंटासी ज़ाके ओमगांग्सरेगेलिंगे औडरशप एन एरकेनिंग येग्डरेक्ट मेट फोलगेंडे गेबीडन येग्डबेस्केर्मिंग्सरेक्ट ओंडर टुसेग्स्टेलिंग उइट हुइसप्लाट en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: U luistert naar Hindustani Radio,
6: Radio Fahon.
0: Digitale radio, Fahon.fm.nl.
7: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
8: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
7: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Adverteer nu bij Fahon Hindustani Radio. En bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47. Den Haag heeft het Binnenhof, de Hofvijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
0: Bedla doen nu. Zindagi ke safar ko lafzo me piroya hai. अपनी हर गजल को दर्द में भिगोया है, प्लीज आज वाह वाह ना कहना, क्योंकि आज फिर ये दिल किसी की याद में रोया है। साथियों ये जिंदगी है ना, दर्द खुशी सब आपस में मिला रहता है और वो दोनों के साथ जीना ही पड़ता है। हिट स्टेशन फाहुन हिंदुस्तानी रेडियो पे जहाँ पर आप चुन है

0: ये सुनाई देता है फाहुन हिंदुस्तानी रेडियो, हर जगह जहाँ पे टेक इंटरनेट है तो आप सुन सकते हो। इंटरनेट के जरिए से 24 घंटे लगातार हम कोशिश करते हैं आपकी सेवा करने के लिए ना। मैं आपका सेवक अब तक, अभी तो शाम पूर्ण हूँ।
1: दिस इज फाहुन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एंड गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फन द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हीरोंडर वाले बर्गरलिक रेक्ट ऑफ्टवेल सिविले जाके बस्तुर्सरेक्ट एंड स्ट्राफरेक्ट पर्सोनन एंड फैमिलीरेक्ट सोअल्स एक्सचेंडिंग अलिमेंटासीजाकन ओमगंग्सरेगलिंगें ऑउडरशिप एंड एरकेनिंग जेउगरेक्ट मेट फोल्गेंडे गेबीडन जेउगबेस्कर्मिंग्सरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लाट en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Wingtech heeft in China een rechtszaak aangespannen tegen de Nederlandse chipfabrikant Nexperia en een aantal bestuurders. Nexperia is een dochterbedrijf van Wingtech, maar de ondernemingen zijn sinds vorig jaar verwikkeld in een flinke ruzie over de controle van de chipmaker, waar ook een verlies mee is gemoeid van 1 miljard euro. De jongen die wordt verdacht van een telefonische bedreiging tegen een Joodse school in Amsterdam blijft 3 dagen langer vastzitten. Wat de bedreiging precies inhield, wil de politie niet zeggen. Het onderzoek is nog niet afgerond. In maart dit jaar ontplofte er bij de school een explosief en moesten leerlingen een dag thuis blijven. Asielminister Bart van den Brink verwacht niet met alle gemeenten die niet voldoen aan de spreidingswet te kunnen spreken. Dat zei hij vandaag vlak voor de ministerraad. Het tv-programma Nieuwsuur meldde gisteren dat de minister gemeenten die niet genoeg asielzoekers opvangen vanaf volgende week op de vingers worden getikt. De Verenigde Staten zien enige beweging bij Iran in de onderhandelingen over vrede. Dat heeft minister van Buitenlandse Zaken Marco Rubio gezegd bij een bijeenkomst van de buitenlandministers van de NAVO in Zweden. Op welke vlakken Iran bereid is tot concessies, zei hij er niet bij. En dan het weer. Ook vanavond nog een aardige tijd zonnig. Vannacht koelt het af naar 12 graden. En ook morgen een zonnig en behoorlijk warme dag. Temperaturen tussen de 24 en 30 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio. En bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: पर आवाज नहीं आती। कितने अजीब लोग हैं ना इस जमाने में। कोई भूल जाता है और किसी को याद ये नहीं आते हैं दोस्तों। तो अपने अपने अंदाज में जीते चलो।